exam wanjuk le ne le sum ne nya bo ki bo ya so ya da sab zo mon nya sab zo mon nya sab zo mon nya so so so so exam wanjo hata thi lo no nya bo sen ha le na le ga le yin ga le ji exam bi ju tu ju ji hom bo ji me lo ai jang mo do ji pri me de ya ko ra de na ne ta ji ma ya wo me ore u do do de ze le lo pa nya ne tu ma yin ba chi shi jang ni di ne ma je sam ba dang de chi je bar ne ba las lo bo ri chi da won ne ne Kihu chumshi semba churunye. Dini maje zamba dang, deche jebar nebala nyena, ta sinye dolo nyena, ta shiyuk duzo ngonto de ombur, laga odeye lhane, odeye lhane, odeye lhane nye, orela, tato na shusun ngoto, ta chik mize nga rangse, odeye ya odeye nye, ta chik list ngoto de, to ngoto de no yena, chik ta inang zamali nga suju duzo ngoto ngoto muno shon nyego yena, ta kie mayago, ne mayago, odo ngoto lyum shon nye, dini, Majee nyana mayao, zambadaan nyana, lega tiraan goma zambu, ta karde tangaya yura yumni, orela. De chee jebar nebala, chee nyana, peshaade ya, yang peshaade mazaro, orela. Lega halamdu gongo dodu zu, yang mazaro. Lubur chida onene, ta lega gambo mayao, ya goyena halamdi ya. Ijik breje, chida nyana, oje goyemisho nye. Lubur nyana, hambatalaga, orela. Hambatalaga, chida nyana, yamaraja, yamaraja goyemisho nye. Iji omburda kihu chomshe semba jurusu. Da iji omburda kihu unyana da sem takyo ya. Semnenga da kiengudu taro yena da sikamunum niyada. Iji duzi rang sinoji kangbu chomsarumye, muno chomsarumye, orela. Iji kse da dadane semba juru nyana dadane samlatong osumye. Dada lubu tangbu laga ya yug duzi nu iji duga samlo yinjan tongya sisi ya gusu yene ya gusu mnyagumda. Nyangin shuk yi tangbayi mingmar dong la chima za nidu reda cheba na shinji ponyi shin la ta nye ta gangbo misengo do gazo ya ya du ma yin ba yang chiwa ongo yina ta junju shuma nenga chiwa korma ta yor yada ma yada ngar gangbo yang sim busu do bo ya sim kibu ma udgong do shangju ma nubshu kai shi ni shi yuk ma zang ya do nye ore la udgong do medo ya ya ta zo je sim chi hanam chi gujo te jo re sim chi hanam chi jo tong de jo duan da ga ta junju shuma nenga kumzinji ude me ore mal shugu suji du ma yin bar chiwa nye na le ka thol rang chi sambu ling nang hala mang shu su ju no yin ne kin na za la ne mur ne la yin mur ta si la ya ya nga shu kai gu sa la ra su yin na nye gong da ud ngo do ya ju zo je da na za dok je la udin la ra ya ta man nga yin mur kem yin mur ta ta di zi ji nye ya su bur ta nyangin shuk nye na sim na gyot ba nyangin nye na gyot ba shi nye do me ore la ta gyot ba nye na zo ude da mikro wang mizi ti na nye ta si gang mu nu ওদে মায়াগো নিয়ে এসএম নেগা কামু তো থি থি থি থি থি এসএম নেগা সামলো থম্বু এই যে সুক নিয়ে না তা ইজিক সে টং বাজে না মেলো না তা মুয়া মেলো না কামু টং ওদের নিয়ে যুম নিয়ে তা মিক মার মেলো না কামু লিউশং এই যে টং লা ছিমা যাগ নিয়ে টং নিয়ে না বা কামু ছিমা সে দেমে ওরে লা মুসু তা জুম জেনে মে তা ইদম তো ইয়াবর কেবল লা কি ওদে ইয়াগো নিয়ে না তা শিজু সামজেগা মানিলা টং ওদে হালামদা তো ফেন জুম ছিনে Tachi nima jo derjamunu da khebara tenbu de da remedi gyome da duzu tungu de nanga ore. Nyidu redak cheba dang nyana, nyidu nyana rang punzen nangsha. Redak cheba nyana biri e da sim nanga sinye gosola da, tangu da chodi e da.